0: আকাশবাণীত বিজ্ঞাপন দিয়ক অগণিত শ্রোতার কাষ চাপক।
1: Our voice gets you heard everywhere.
0: বিজ্ঞাপন জনসাধারণক সজাগ কৰিবলৈ আৰু চৰকাৰী আঁচনিৰ বিষয়ে অৱগত কৰাবলৈ আমাৰ ফোন নম্বৰটি হৈছে
1: 6900453528।
0: আকাশবাণী গুৱাহাটী, সর্বক্ষণ সর্বত্র আপোনাৰ সৈতে।
2: মেরে প্যারে দেশবাসী, জব হমারে দৃঢ় সংকল্প কে সাথ সামূহিক ভাগিদারি কা সঙ্গম হোতা হ্যায় তো পুরে সমাজ কে লিয়ে অদ্ভুত নতিজে সামনে আতে হ্যায়। ইসকা সবসে তাজা উদাহরণ হ্যায় এক পেড় মা কে নাম। ইয়ে অভিযান অদ্ভুত অভিযান রহা। জন ভাগিদারি কা এসা উদাহরণ বাকই বহুত প্রেরিত করনে ওয়ালা হ্যায়। পর্যাবরণ সংরক্ষণ কো লেকর শুরু কিয়ে গয়ে ইস অভিযান মে দেশ কে কোনে কোনে মে লোগো নে কমাল কর দিখায়া হ্যায়। মেসে সবি প্রয়াসো কে হৃদয় সে সরাহনা করতা হুঁ। মেরা আপসে ভি আগ্রহ হ্যায় কি এক পেড় মা কে নাম ইস পবিত্র অভিযান সে

সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি শুক্রবার 1433 ভাস্করাব্দর, জেঠ মাহর আজি 21 দিন, 2026 খ্রিস্টাব্দর জুন মাহর আজি 5 তারিখ। পঞ্জিকার পর পাওয়া তথ্য অনুসরি আজি কৃষ্ণপক্ষর পঞ্চমী তিথি। আজি পুয়া সূর্যোদয় হয়েছিল 4:35:30 আর আজি সূর্যাস্তর সময় বিয়লি 6:06:52।

বিবিধ ভারতী গুয়াহাটির বিভিন্ন অনুষ্ঠানত ভাগ লোবলে আপনি আমালে হোয়াটসঅ্যাপত মেসেজ করব পারে। আমার নম্বর হয়েছে 6003166944। পুয়া প্রসারিত ফোন ইন অনুরোধর গীতর অনুষ্ঠান সুরধ্বনি আর সন্ধ্যা প্রসারিত সান্ধ্য আলাপ অনুষ্ঠানটিল আলোচিত বিষয় সম্পর্ক আপনার মতামত আদি প্রেরণ করবলে আপনি আমার হোয়াটসঅ্যাপ নম্বরটি আজিয়ে টুকি থাক। আমার নম্বর হয়েছে 6003166944। আপনার সুতরাং আমার যোগাযোগের এক নতুন মাধ্যম হয়েছে হোয়াটসঅ্যাপ মেসেজ। আমার নম্বর 6003166994।

0: আজি ভারত আর পাকিস্তানের খেল। নমস্কার, বাতৰিৰ সৈতে মই উৎপল কুমাৰ দাস। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন মন্ত্রীসভাত স্থান লাভ করা 12গৰাকী মন্ত্রী আজি শপথ গ্রহণ করব। খানাপাৰাৰ জ্যোতি বিষ্ণু আন্তর্জাতিক কলা মন্দিরত দিনের 12:45 হবলগীয়া অনুষ্ঠানত রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যই নতুন মন্ত্রীসকলক শপথ বাক্য পাঠ করব। মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায় কালি সম্প্রসারিত মন্ত্রীসভাত স্থান লাভ করা NDA-ৰ 12গৰাকী বিধায়কৰ নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। ইয়াৰে 11গৰাকী বিজেপির আর 1গৰাকী গণ পৰিষদৰ। সম্প্রসারিত মন্ত্রীসভাত গোলকগঞ্জের অশ্বিনী রায় সরকার, ঢেকিয়াজুলির অশোক সিংহল, টিংখাঙর বিমল বরা, তামুলপুরের বিশ্বজিৎ দৈমারী, নলবাইর জয়ন্ত মল্লবরুয়া, লক্ষীপুরের কৌশিক রায়, কলিয়াবরের কেশব মহন্ত, পাথারকান্দির কৃষ্ণেন্দু পাল, মঙ্গলদৈর নীলিমা দেবী, জাগিরোডর পীযুষ হাজরিকা, ধেমাজির ডাক্তর অনুজ পেগু আর ডিমৌর বিধায়ক সুশান্ত বরগোহাঁয়ে স্থান লাভ করেছে। পুনর্বার মন্ত্রিত্ব লাভ করা গণ পরিষদের কার্যকরী সভাপতি কেশব মহন্তই সাংবাদিকর আগত এনেদরে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে।
1: কলিয়াবৰৰ ৰাইজে যেহেতু মোক পুনৰ 20 বছৰৰ পিছত আকৌ এবাৰ দায়িত্ব দিছে, মই কলিয়াবৰবাসী প্ৰত্যেকজনৰ কাৰণে মই একেধৰণে একে মনোভাৱেৰে কাম কৰি যাম। মুখ্যমন্ত্ৰীয়ে আমাক যি দায়িত্ব দিয়ে সেয়ে বহুত ডাঙৰ দায়িত্ব বুলি লৈ আগবাঢ়ি যাম। শপত গ্ৰহণ অনুষ্ঠান হোৱাৰ পিছত নিশ্চয় কেবিনেট হ'ব, গতিকে কেবিনেটৰ পিছতেই মুখ্যমন্ত্ৰীৰ দিগদৰ্শনত আমি মাৰ্গদৰ্শনত আমি ভৱিষ্যত পৰিকল্পনাৰ কাৰণে আগবাঢ়ি যাম।
0: আজি বিশ্ব পরিবেশ দিবস। পৃথিবী আর প্রকৃতির সুরক্ষার বাবে ইতিবাচক পরিবেশ সম্পর্কীয় কার্যকরী ব্যবস্থা গ্রহণের বাবে বিশ্বজুড়ি সজাগতা সৃষ্টির লক্ষ্যে এই দিবস পালন করা হয়। 1973 চনের পর রাষ্ট্রসংঘর পরিবেশ কার্যসূচীর অংশ হিসাবে প্রতি বছরে 5 জুনত এই দিবস পালন করে অহা হয়েছে। এইবার দিবসের বিষয়বস্তু হয়েছে প্রকৃতির পর অনুপ্রেরণা লাভ, আমার জলবায়ু আর আমার ভবিষ্যতের বাবে। বিশ্ব পরিবেশ দিবসের সঙ্গে সংগতি রাখি আজি রাজ্যত 1 কোটি গছপুলি রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আত্মসহায়ক গোটর 35 লাখতকৈও অধিক মহিলায় এই অভিযানত অংশগ্রহণ করব। রাজ্য সরকারে বৃহৎ পরিসরের বননীকরণ, স্বচ্ছ শক্তির প্রসার আর আধুনিক প্রযুক্তির ব্যবহারের জড়িয়ে পরিবেশের সুরক্ষা আর বহনক্ষম উন্নয়নক অগ্রাধিকার দিয়ার এই পদক্ষেপ লৈছে। সমগ্র শিক্ষা বিশ্ব পরিবেশ দিবসের সঙ্গে

মানব হয়ে যায় যন্ত্র, জঙ্গলি যত জানুয়ারেও, জঙ্গলি যত জানুয়ারেও, প্রেমর দিব।

সিয়াঙরে গালং লোহি তরে খামতি দীরা পরে ওয়াঞ্চুয়ে মুক্তি অহমাতিছে অসমীরে পুদুলিত

0: বলি ভীমি পানি বিচারি বিচারি যাই যাই কত একো নেপায়,
1: একো নেপায়।
0: তার পিছত ভীমে মনে মনে
1: ভাবে,
0: আচ্ছা মই তো পানি বিচারি বহু দূর জায়গা
1: দূর আহিলো,
0: কিন্তু পানি অলপ
1: মই দেখিবলে পোৱা নাই।
0: আচ্ছা মই যদি বেলেগ ব্যবস্থা নকৰো
1: তেতিয়া মোৰ উপায় নাই।
0: এই বলি ভীমে চারিওপিনে চাই
1: চাই ললে,
0: চাই চাই এতিয়া কি করিলে?
1: অ বৃক্ষ

শ্রুতি ইমান পরে আরাধনা অনুষ্ঠানটিত কাসিউর রহমান আর সঙ্গীসকলের কণ্ঠর জিকির শুনিলে। এয়া আকাশবাণী তেজপুর। এটি আগবাইছো আমার কেন্দ্রপরা আজি প্রচার হবলগা অনুষ্ঠানের পরিচিতি।